0: উপন্যাস পাঠ অনুষ্ঠানটি ইমান পৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমৰ পানচুৰীৰ ধাৰাবাহিক পাঠৰ বিংশতিতম খণ্ডটি শুনিলে। মন্ত্রী চরিত্রত অভিনয় করিলে সুদীপ্ত শর্মা ভৰালীয়ে। উপন্যাসখনে পাঠ আৰু প্ৰযোজনা ঋতুপর্ণ দাসৰ। জল পদুমৰ পানচুৰী উপন্যাসখনিৰ ধাৰাবাহিক পাঠৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটা বাৰৰ এই একে সময়তে।
1: ৱৰ্ক ফ্ৰম হোম, অধিক বেতন, মাত্ৰ এটা ক্লিকতে। আৰে ৱাহ,
2: পছিলে।
3: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব।
4: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্ৰোতাৰ কাষ চাপক।
5: Our voice gets you heard everywhere.
4: বিজ্ঞাপন জনসাধাৰণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
5: 6900453528।
4: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে। প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার হইতে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতৰি হইতে আমার ওয়েবসাইট akashvani.gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

ফজলুল করিমর রচনার শিবানী দত্তর কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনক মনোরঞ্জন গগৈর কণ্ঠর গীত, গীতিকার কীর্তিকমল ভূঁয়া, প্রযোজনা অনুপম চৌধুরীৰ।

0: জিলার রেহরু।
1: নমস্কার, জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি আগবঢ়াইছো কাছাৰ জিলার রেহরূপ। আজি আমার সৈতে আছে আমার শিলচৰৰ সংবাদদাতা আখিৰাণী দাস। আজি শিলচৰ পৌর নিগমৰ নির্বাচন। শিলচৰ পৌরসভা পৌর নিগমলৈ উন্নীত হোৱাৰ পিছত এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে এই নির্বাচন অনুষ্ঠিত হৈছে। এই বিষয়ে সবিশেষ কৈছে আমাৰ সংবাদদাতাই।
2: আজি শিলচৰ পৌর নিগম নির্বাচন। শিলচৰ পৌরসভা

শ্যামলী শরৎ, শরতর কাতির পূর্ণিমা, সুদূরর সু বিস্তীর্ণ সুনীল আকাশর বুকুত চন্দ্রমা, জ্যোৎস্না প্লাবিত সেউজীয়া পৃথিবী কপহুয়া কুঁৱলীৰে আৱৰা, মন হয় দিশহারা এরা, সেয়েহে মধু জোনালী নিশা যমুনা তীরর পরা ঋণি ঋণি ভাহি অহা শ্রীকৃষ্ণর বাঁহীর সপ্তসুরে গোকুলর ষোল্লশ গোপীর মন মতলিয়া করিলে। কামাতুরা গোপিকাই পুত্র কন্যা স্বামী সকল ত্যাগী ঢাপলি মেলিলে যমুনার পারর বৃন্দাবনলো। কাম পীড়িতা গোপী সকলেরে মদন মোহন নৃত্যত লিপ্ত হল। তারকা খচিত শারদী আকাশর উদিত চন্দ্রর কিরণত উদ্ভাসিত বৃন্দাবনত শ্রীকৃষ্ণই গোপী সকলের সৈতে করা আদিরহাত্মক নৃত্যলীলাই রাস ক্রীড়া বা রাসলীলা। রাসলীলাত দৈহিকভাবে নন্দিতা হল গোকুলর ষোল্লশ গোপী।

এয়াই শরত, এটি মধুর ক্ষণ, সকলোরে প্রিয় এই শরতর ঋতু। নহলেনো অথর্ববেদর মুনিয়ে এশটা শরৎকাল চাবলৈ, এশটা শরতর কথা শুনিবলৈ, এশ বছর জিয়াই থাকিবলৈ দুর্বার হেঁপাহ করেনে?

শ্রোতাসকলে একক হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত ইয়ে দিল আশিকানা ছবির গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা। অনুষ্ঠানত এইবার শুনো আহক ছবিখনের আন এটি গীত কুমার চানুর কণ্ঠত।

শ্রোতাসকলক নমস্কার জানাই আরম্ভ করছো বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়। নতুন দিল্লির বিজ্ঞান প্রচার, অসম বিজ্ঞান সমিতি আর আকাশবাণীর সম্মিলিত উদ্যোগত প্রযোজিত এই ধারাবাহিকর আজির খণ্ডর শীর্ষক দিগন্তর সিপারে, মূল ইংরাজি নাটকর অসমীয়া অনুবাদ মনীষা শর্মার। এয়া শুনক বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়ৰ বিংশ খণ্ড।

0: আশ্রয়, গৌরী শঙ্কর আদির দরে উপন্যাস লক্ষ্মীধর শর্মা সম্পাদিত আবাহনত প্রকাশিত হয়েছিল দৈবজ্ঞ দুহিতা, আকুল পথিক আদির দরে গল্প, অসংখ্য কবিতা, প্রবন্ধর উপরও অসম প্রাদেশিক মহিলা সমিতির মুখপত্র অভিযান আর অভিযাত্রীর সম্পাদকীয় স্তম্ভ।
1: যিদুখন মুখপত্রর সম্পাদকীয় স্তম্ভর মাজেরে চন্দ্রপ্রভা শইকীয়ানীয়ে উদ্ভাসিত করেছিল মহিমামণ্ডিত নারী সমাজের অফুরন্ত শক্তি আর সমাজ নির্মাণত নারীর গুরুত্বপূর্ণ অবদানের কথা।
2: কুড়ি শতিকার নারী জাগরণ ভারতের ভাগ্য নির্মাণের এটি উল্লেখযোগ্য ঘটনা। নারীয়ে কুশাসনক নিন্দা করে সুশাসনের পরামর্শ দি আহিছে। মহাভারতের পাতে পাতে ইয়ার প্রমাণ পাব। নিজের আত্মিক শক্তির বলেরে দুঃখ নির্যাতনও নারীয়ে অতিক্রম করে আহিছে। দ্রৌপদী, সীতা, শকুন্তলা আদি অসংখ্য নারীর চরিত্রই তার প্রমাণ।
0: সময়তকৈ বহুত আগবঢ়া আর চির প্রচলিত সুতর বিপরীতে আগবাড়ি গই চির বিদ্রোহিণী চন্দ্রপ্রভা, রানী মার্গারেটর দরে সাহসী আর লক্ষ্মীবাইর দরে দেশপ্রেমিক আছিল।
1: প্রচন্ড ইচ্ছাশক্তির অধিকারিণী এইগারী নারী কৃষক সভা গঠন করে জীবনের শেষ দিনলৈকে সভানেত্রী হয়ে আছিল। অসম সরকারে 1966-ৰ পৰা 1968 চনলৈ দুবছরের বাবে লেডি জেইল ডিজিটর হিসাবে নিযুক্তি দিছিল। জীবনের শেষ বয়সত রাঞ্জা বিজয়িনী চন্দ্রপ্রভা শইকীয়ানী দুরারোগ্য রোগের দ্বারা আক্রান্ত হয়ে ছাত্রীবাড়ী মিশন হসপিটালত শয্যাগত হয়েছিল।
0: শয্যাগত অবস্থাত 1972 চনত ভারত সরকারে অজীবন দেহ তথা দহর সেবাত স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী সন্মানেরে বিভূষিত করেছিল। জীবনত পুরা অজস্র প্রতিবন্ধকতা, প্রবঞ্চনা, ব্যর্থতা, হতাশায় ক্ষত বিক্ষত করা মৃত্যুর সৈতে আলিঙ্গন করবলে ওলা চন্দ্রপ্রভা শইকীয়ানীর হৃদয়ত অন্তিম মুহূর্তত পোয়া এই স্বীকৃতিয়ে যেন সঞ্জীবনী কঢ়িয়াই আনিছিল।
2: মোক যি কামর বাবে পদ্মশ্রী সন্মান দিছে সেইবোৰ কামত সকলো বিশিষ্ট ঘরের মহিলা কর্মীয়ে যোগদান করে সফল হওয়াত সহায় করেছে। এই সন্মান মূর লগতে সেই সকল মহিলাকো দিয়া হয়েছে বলে মানে প্রত্যয় গৈছো। বন্ধ ঘরত সোমাই না থাকি সমাজের প্রতিটি ক্ষেত্রতেই অসমীয়া তিরুতাই আগ স্থান লব পারে বলে মোর বিশ্বাস আছে। মৃত্যু সজ্জাত করা এই আশা আপনালোকে সম্পূর্ণ করিব।
1: 1972 চনরে 16 মার্চর দিনা 72 বছরিয়া জন্মদিন চিরবৃদ্রোহিণী অসম সিংহী চন্দ্রপ্রভা শইকীয়ানীয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
3: জ্যোৎস্নার সমীর যেন শুদ্ধা প্রতিব্রতা অহল্যাক করিলা পাশানি, যি আঘাত পৃথিবী ললে বকুপাতি, মাতৃপক্ষ হল হাই পাশান টুকুরা পৃথিবী বুকুত, অহল্যা জননী স্নেহময়ী নিত্র নিদ্রাহীন চক্ষে সেবিছিল জীবা স্বামীপদ, লক্ষ্য জীবনের ক্লান্তি লক্ষ্য অবিচার আজি বুকে ধরি নিদ্রা গোল ধরণী উপরত।
0: বাল্যকালরে পড়া বিদ্রোহীর অনল ছটিয়াই ফুরা সমগ্র অসমতে প্রতিবাদর জোয়ারে নারী সমাজক আগবাই অনা এইগারী প্রতিবাদী মহিলায় মৃত্যুর পিছতো চিরাচরিত প্রথা ভাঙি ছিঙি চুরমার করে নিজের অস্তিত্ব সাব্যস্ত করেছিল।
1: স্বতঃস্ফূর্তভাবে গাঁর ভূঁর অগণন মহিলা আগবাড়ি চন্দ্রপ্রভার সৎকারের বাবে শ্মশান যাত্রী হয়ে মহিলার বাবে শ্মশান যাত্রী হওয়া নিষিদ্ধ পরম্পরাগতভাবে চলি অহা কথাখারি মচি দিছিল। নিয়ম ভাঙি নিয়ম গড়ার এয়াই আছিল বিরল দৃষ্টান্ত
0: চন্দ্রপ্রভা শইকীয়ানী।
4: অগ্নিকন্যা চন্দ্রপ্রভা শইকীয়ানী ভূপেন গোস্বামীর রচনার আলেখ্যখনি শুনিলে জীবনভিত্তিক আলেখ্যখনির বিভিন্ন

0: দিশত অংশগ্রহণ করা শিল্পী সকল হল সংগীতা দাস, সরোজিনী বরকটকী, বিতুপন বরা, পবন দাস, জ্যোতিরঞ্জন নাথ, নীতি ভূঞা, দুর্গামণি বরা, পঙ্কজ বরদলৈ, জীবন বরা, সীমান্ত কাকতি, প্রাঞ্জল বরুয়া, হেমন্ত ডেকা, রুবি সিনহা, সঞ্জয় গোহাঁই বরুয়া। আবৃত্তিত অংশগ্রহণ করেছে ভাস্কর ডেকায়। চন্দ্রপ্রভা শইকীয়ানীর ভাওত বীণা পতঙ্গিয়া। সাক্ষাৎকারত চন্দ্রপ্রভার সান্নিধ্যর স্মৃতি সুঁৱৰি মীণা আগরওয়ালা। আলেখ্যখনির আঁত ধরিলে মীনাক্ষী ডেকা আর অমৃত বরগোহাঁয়ে। চিত্রামণি বড়ো মীনাক্ষী ডেকার সহযোগত আলেখ্যখনির প্রযোজনা তপন দত্তর।
1: শ্রোতা, ইমান পরে ভূপেন গোস্বামী রচিত আলেখ্য অগ্নিকন্যা চন্দ্রপ্রভা শইকীয়ানী শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া নিবেদন করবলে লৈছো শিল্পী অরুণ দাসর কণ্ঠ।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আর বি আইয়ে কয় কারোবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আর বি আই এ কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।